0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকা দা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইশা সুয়ালে কুরন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগ সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফু সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গাল ফেমবেরুং এমে ম্যাক কবুনানি কি হিনে
1: নানে ফুলফিলব
0: ওয়ার রাঙ্গাল ওহে তা ফেন্নিগু মে বুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ার ওয়ানি দিবেহি এফ এম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়ালো আন্না কংগনে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগরে আগগডি তিরিহুগা
2: শাবিয়া

0: আজি এওরে মোমেনুন দেখে হিন্দু বুনেতে হামা খাসুয়ারু মি ব্যামি হুনি মাগু গেল্লি ফাওয়া বাইকং খাসুয়ারে আজি মোমেনুঙ্গে মাচ্চার রক্ষা তেরুয়ে বালহাটা বায়ুকাম গা এ কাফের ফনুবা ফাইনুয়ে
1: فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ
0: فَهِيَ إِيمَانٌ بِمِيَادُ كَافِرُنَا دِمَاءً هِينَتِهِ

ইসলাম দেনুগে মতিবেরিকম বায়ান করাওয়াফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাওয়াফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফা কালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালভিয়ে আল্লাহ রুসুল লেভি উমর বুনুল খাত্তাবা ফতুগে আহুলবেরিঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডাগে নেভি সিটিয়েন হিপ্পাওয়াগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালভে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাওয়া বিদালভিয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাওয়া এ ওয়াহকতক গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরাণা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেওয়া বিদালওয়ামে তিয়া মামিউঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন মাগুতুগে এ বামি হুন্না এ বহি ফটোগে হুলবেরিনা তিয়া বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমি হন তেদ বহন জবাব দিফিনামা তিয়া বামি হন এবস দগু কো ফানে নুয়াতা এ বামি হন দগু বহন জবাব দিফিনামা তিয়া বামি হন এবস তেদ কো ফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরাণা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দে বাবি তাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুন নেবিনামা একলেগে ফাণাম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়া কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুকো দিনম গে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুলু নুকুরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হামা এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফদ মিহুঙ্গে সাবাবুং মি দিন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায়া কুডাভিয়াস উনিকামেন আতুয়েদা ফদ কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেনে মিয়েদু মুসলিমম মাগফুরেদ্দমং একি সিফাসিফাগা মি দিনুগে আদুউম মাসেকে কোরামুং গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালুং কোম্মেহেম বেনুন নুগুতায়ে হিতাম মেরিতি কো দেখেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাওগে ওয়াহাকে কি হাকিগতেন্নে ওয়াহাকতাকে

0: ইসানায় হামাকাশরুন তিবাই তিবাগ বেরি রসকলাগ হাদরত দিমা ওয়ারাবড় গদালা মসক কুরামি হেকে ফাহে তিবা ই মসক তাইগিং একলাঙ্গিয়া বদলওয়ানতে
1: ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি
0: ফাহে এমি হেগে ফাই এমি হেগে খানাতাল লিবুনু মিহা দন্নাশে
1: فسوف يحاسب حسابا يسيرا
0: فهلوي فسيه وگم وا حساب بلمكم نكن هر امي حكامد حساب بلوانته
1: وينقلب الى اهله مسرورا
0: ادي افلم هر ايناگ اهل ورينگ گاتا سوارگن امبري دانته
1: وام مَن أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ
0: أَدِي إِمِيهِگِ فَ إِمِيهِگِ فُرَغَهُم وَاتَ لِبُنُ مِيها دَنَّاشِ
1: فَسَوْفَ يَدْعُو ثُبُورًا
0: فَهِنِكَن هُرِ إِمِيهِكُ گُوَانَتِ إِي هُرِ هَلَاكِگِ بُڑُ کَمَائِ
1: وَيَصْلَى سَعِيرًا
0: أَدِي আন্দা আন্দা হুন্ন নরকায়খা এনা ওয়ানানতে
1: ইন্নহু কানা ফি আহলিহি মাসরুরা
0: হামাকাশওয়ারুম এনাগ আহলওয়ারিঙ্গ গাতুগা উফাভের ভেগিমবা মিহকমগা দুনিয়েগা এনাভি
1: ইন্নহু যন্ন আল্লান ইয়াহু
0: হামাকাশ্বরুং এনাগে বেরি রসকলাঙ্গ হযরত এমবুরি নুদানে কমং এনা হিকুলে
1: বালা ইন্ন রাব্বাহু কানা বিহি বাসীরা
0: এহেন্নাকুন নুনে হামাকাশ্বরুং এনাগে বেরি রসকলাঙ্গ এনা দেকুডিগমবা কমগাবে
1: বালা উকসিমু বিশশফক
0: ফাহে তিমান রসকলাঙ্গে রবিলা গন্দেবমে
1: ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক
0: আদি রেগন্ডাই এ রেগন্ডু একুলহা তকেদি গন্দেবমে
1: ওয়াল কমারি ইযা তাসাক
0: আদি হান্দুগে আলিকম ফুরিহম ওয়াহিন্দু এ হান্দু গন্দেবমে
1: লাতারকামুন তাবাকান আন তাবাক
0: হামাকাশওয়ারুম তিয়াবামিহুং ইং হালতক ফহু আনিং হালতক বদলুম দানে কং কশবরে
1: ফমালহুম লা ইউমিনুন
0: ফাহে এউরেন ঈমান নুমা এউরেন বারণনি খংখমিং হেয়ে

0: ফেলা দেবে হিন্দু এউরিন সাজিদে নুকুরেতে
1: বলিল্লাযীনা কাফারূ ইউকাযযিবূন
0: আদি কিয়েতা কাফিরু মিহু এ কুরআন দৌ কুরুয়ে
1: ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন
0: আদি এউরেঙ্গে হিতগা ফরওয়া ফাওয়া খান্ত আল্লাহ দেনে ওডিগ তুমবডে
1: ফাবাশশিরহুম বিআযাবিন আলীম
0: ফাহে ভেন দেনে আযাব হরিকম গে ওয়াহ কাইন খালেগ ফান এউরেন খবর দেবাশে

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবেকালুন মুশরিকুনা ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

ইসলাম দেনুগে মাতিবেরিকম বায়ান করাবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাবাফাওয়া হাদিস হেগে বারনা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফাকালুননা রাসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালভিয়ে আল্লাহ রাসুল লেভি উমর বুনুল খাত্তাব ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডাগে নেভি সিটি ইং হিপ্পাবাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাবাডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালভে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাবা বিদালভিয়ে এ হাত্তোবগে দারি কালুননে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতক গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালওয়ামে তিয়া মামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালা ত্যাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন মাগুতুগে এ বামি হুন্না এবহি ফতুগে হুলওয়েরিনা তিয়া বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমিহুন তেদ বহুন জবাব দিফিনামা তিয়া বামিহুন এবস দুগু কো ফাণে নুয়াতা এবামিহুন দুগু বহুন জবাব দিফিনামা তিয়া বামিহুন এবস তেদ কো ফাহুটে তিমা খালেগে ফাণুগে ফুরাণা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দেবা বিতাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননেবিনামা একলেগে ফাণাম বেস তিমা খালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নামন জহি ওয়াডা গতিহে কেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লু কো দিনুমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুল নু কোরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হামা এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফদ মিহুঙ্গে সাবাবুং মি দীন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায় কুডবিয়াস উনিকামেন আতুয়েদা ফদ কামে কোগ্গেন নুয়ানে কাং এঙ্গে শাককেনে মিয়েদু মুসলিমুম মাগফুরেদ্দমং একি সিফাসিফাগা মি দীনুগে আদুউম মাসেকে কোরামুং গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালুং কোম্মেহেন বেনুন নুগুতায়ে হিতাম্মে রীতি কো দেখেবে ওয়াহাকে নামাবেস বাতিল দীন তাহুগে ওয়াহাকে কি হাকীগতেন্নে ওয়াহাকতাকে

0: রহমান ওয়ান্ত রহিম ওয়ান্ত আল্লাহ গে ইসমু ফুরুম ফাশা গেল মানে
1: ওয়াস-সামাই যাতিল বুরুজ
0: বুরুজ থাউ গে ভেরি উডু গান্দে বমে
1: ওয়াল ইয়াউমিল মাউউদ
0: আদি ওয়া'দু খুরাবা ফাওয়াদ ওয়াস গান্দে বমে
1: وَشَاهِدٍ وَمَشْهُودٍ
0: আদি হেকি দে ফরাতাই হেকি দেবে ফরায় গন্ধে বমে
1: قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ
0: ওয়ালো গন্ডুগে একুয়েরিন্ড লাউনে লেভি
1: النَّارِ ذَاتِ الْوَقُودِ
0: এ বালু গন্ডকি দরওয়ালা রোকু ফাওয়া আলিফাং গন্ডে
1: ইযহ হুম আলাইহা কুউদ
0: এওরং এগ খারিগা ইশিন্দ তিবিহিন্দে

হামাকাশওয়ারুং মুমিন ফিরহেনুন নাই মুমিন আংহেনুং দীনুং একবা কুরমাং আনিয়াদি উন্দগুকো দিনথাও বানুই মিহুন দন্নাশে ফাহে এওরেন্নান নরকাগে আজাব হুটে আদি এওরেন্নান আন্দা আন্দা হুন্না আলিফানুগে আজাব হুটে।

0: রহমানন্ত রহিমন্ত আল্লাহ গে ইসমু ফুরুম ফাশা গনমি
1: ওয়াস সামাই ওয়াত তারিক
0: উডাই আদি রে গন্ড ফাড় খম্বড় থরি গন্দে বমে
1: ওয়ামা আদরাকা মাত তারিক
0: আদি রে গন্ড ফাড় খম্বড় থরি কি খং ইচ্ছে কং খলে গ ফানং অঙ্গাদিনি খং ইচ্ছে তোয়ে
1: النجم الثاقب
0: اي اندير خان ثورفالا علي خان غدا ثري
1: ان كل نفس لما عليها حافظ
0: ايفس نفس اي نفسك گه مچ رکھا تروانے ملائکہ تک نتینوے
1: فلينظر الانسان مما خلق
0: ফাহে ইনসানা এনা হদ্দাওয়া ফাওয়ানি খং ইচ্ছা কং কম বলা ফা হুশগমে
1: খুলিক মিন মা ইন দাফিক ইয়া

0: মুন্না কবা কি হে নাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না আরাঙ্গা কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়া মেকে দাক্কা আফুন আতা
2: মুন্না তি হে বরক হ ভেন্না হিন কমেন নে আফুন তি কাং কোলান না
1: তি কো দুং হাউ দা হাই রাঙ্গা লায়ে তি হে মুন্না আই কহি আহো হাল বলা ফে মুন্না রকাং কাং কো দেন না হে তি মুন্না ওয়ারা উপাওে
3: বিহিগে আলামেতা
4: হুঙ্গাউ
3: রোগা জেহু
4: কেসুম
3: লোরেভু
4: হামুগা আরাব বিহিতা কেনগুম
3: আমুকা বিহিতা ফুরিতাম নাগানি মুনা কারুগা ইয়াফো মেমতি বুরাকাশি আতুগা আদি ইয়াফো ফাগা
4: হিমা বিহিগে আলামাতে ফেনি জন্নমা লাসনু কুরবা সহি ফারওয়া হোদবা
5: দিবিহি এফএম কে কুম মে গাডিয়ে রেগে ফেশুমস দিবিহি আমিল্লা রাগে কে লাভেকুম

0: রহমানন্ত রহিম অন্ত আল্লাহ বে ইসম ফুরুম ফাশা গন নামে
1: সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা
0: খালেগ ফান গে বেরি এমমে মাথে বেরি রাস খালাং গে ইসম ফুরুম খালেগ ফান তাসবিহ বিদাল ওয়াশে
1: আল্লাযী খালাক ফাসাওয়া
0: একলাং গে এমমে হা তাকতি হাদদাওয়া দেন এহেদদুম ফুরি হামা কুরেবি রাস খালাং গে
1: والذي قدر فهدى
0: ادي اكلانغي امها تكتي منور قربا دين اتكچم مگو دکي وي رسکلانغي
1: والذي اخرج المرعى
0: ادي اكلانغي فپلا ولي فلو وي رسکلانغي
1: فجعله غثاء احوا
0: ادي اكلانغي اتكتي খড়কুলাগে হিকি খুঁড়ি থাকে কামগালে বিয়ে
1: সনুকরিউকা ফালা তানসা
0: তিমান রাসকালাঙ্গে খালেগ ফান কুরআন উগন্না দেবা হুশিমে ফাহে খালেগ ফান এ কুরআন হান্দমা ফুলেন নুনেতে নেতে

0: handuma fulu netuma Allah irada kurvi ichemmenu ye hama kashwarun faalu egimwa khanta kai vanghana egimwa khanta ekalaange denodigim vete
1: wa nu yassiruka lil yusra
0: adi faseha egimwa maga timan raskalaange kalege fa nattaka magu fahiko devwa hoshime
1: فَذَكِّرْ إِن نَفَعَتِ الذِّكْرَى
0: فَهِ حَنْدُمَا كُدِّنُ مَنْفَا قُرَانَمَا كَلَيْغْفَانُ اَيْوْرِنَّنْ حَنْدُمَا كُدِّ وَاشِ
1: سَيَذَّكَّرُ مَنْ يَخْشَى
0: الله بِرْوَتْوَا مِيهَا حَنْدُمَا كُنْ اُلَيْنِتِ
1: وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى
0: আদি আবাজ্য বেরখং এম্মে বড় মিহা একমুন দুরহলিওয়ানতে
1: আল্লাযী ইয়াসলান নারাল কুবরা
0: এমিহাই বড় বেগিমবা নরকে বন্নানে মিহকে
1: তুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহিয়া
0: দেন এমিহা কোইতাঙ্গা মারে বিষ্ণুওয়ানে আদি আরাম হরি দিনমাকুন নুয়েস দিরেনে মে
1: قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى
0: كَافِرُ كَمُنْ طَاهِرُ أَدِ إِمِيْحَاگِ وِرِرَسْكَلَاگِ إِسْمُ فُلْ حَنْدْمَكُ نَمَادُ كُلَ مِيْحَا كَامِيَا بِوِجَّكَنْ كَشَوْرِهِ